এমনি তিনটালে আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গা আমরা তাল চলনটা আমরা বাজাই, তার মধ্যে ছোট ছোট দেখায়।

একটা ছোট্ট টুকরো কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা এটাই।

ধা ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেন তাকে ধেনে ধেনা গেন তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেন ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দেনে দেনা কেনে তিন তা কেড়ে নাকে তেনে কেনে তাঁতি কেনে তারা কেনে তাকে তিনে তেনা কেনে তাকে টেতা কেটে ধেনে ঘেড়ে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে